0: নিউলেমুং ওকে মন্দা সফা থাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি পার থাকে
0: ইনসাফকে তারা দম মলি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগানুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে মডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারেতো
1: এই হামহিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলে হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহক তবনি নীল কোরগা সেরিং ফেশিগেন আন্দালুসকে পর্বতকা হামিয়া ফিতুরিফা কুরিপোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড
1: দিবিরাচি কেডু
2: কুডকুজ্জকং আনিয়ালিবে মানজার ফেন্না হিন্দু লোমরানু দপ্পা কমা বিহে ফরাতকং আবহা মসলা রিপোর্ট কুরব্বা কুডকুজ্জকং এহিতিরকম বেনু ভেফাওয়া মানজার ফেন্না হিন্দু এহিতিরকম ফোর কদ্দেফমা ফাস্ট জিহবাডানু গন্নবা ಕುಡಕು ದೀನಕಿ ಅಳ್ಗೊಂಡ್ ಮೆಂಗೆ ಹಿತುಗೆ ತಿರು ಎಕುದಿನ ರಕ್ಕಾತ್ರಿಕ ಮಾ ಹಿಮಾಯಂ ಹೋದ ದಿನಮುಗ ಅಳ್ಗೊಂಡ್ ಮೆಂಗ್ ಕೊಮ್ಮೆ ಮೀಹಕ್ಕೆ ವೆಸ್ ಫರ್ದಿ ಜಿಮ್ಮಾಯವೆ ಅಳ್ಗೊಂಡ್ ಮೆಂಗೆ ಜಿಮ್ಮಾ ಫುರಿ ಹಮಯಂ ಅದಾಕುರ ಮಾತು
3: ಚೆ ಗೆಣಕ ಒಮ್ಮಾಗು ಹುರಸ್ ನುಕೊರೆ ಫದೋ ದತ್ತ ತಿಹರಿ
4: ಆ ಕೊಕ್ಕೊ
3: ದತ್ತ ಆದೆ ಮಡು ಮಡು ಮಶಾಕ್ ಬಲಾಗೆ ಅಣ್ಣಚ್ಚೆ ದತ್ತ ಮಿಹಾರು ಮಿ ಹುರಸ್ ಕೂರ ಉಣಿ ಹಿಂಗೆ
4: ಮರ ಬಡ ಶುಕ್ರಿಯ
3: ಮರು ಹಬ್ಬ

0: কল্যাণে তো সাদ জবাব জাকায় দিনুগ আমি শারুত হে গতুগ আমি ইলমেরিং খান্ড আলুবা কান্ত তেরেগ এবার হিমেনে আলমে আদি ফাহুং ইরাদ করে আমি কামা বে গতু মাহ দাকান একামিং এই জাকায় দিনু মানাওয়া আমি হুং এবার তিবি এ গেতেরে মিহে কামুগ এ মিহা বেগেনে নুয়ান এহম আমি মিসালক মুসান দিন নুয়াতা আমি কেত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে আলু বাইতু মি ফারায়েত তাকা মি দায়মী গতিকে জাকায় দিনুমাকি হুদ্দ কামেন্নু দেন আদি হামহেমে উসাদ ফাহা কুরেবি একান্ত এ ক্যাটাগরি কে শরত মিসালক বেহিনিবিরিং গে ব্যাগে তেরেগ ওয়াকি ওয়াকি শরত কিং এ বহিমেনে এ ক্যাটাগরি ইয়াকুং জাকায় লিবু মট্টাকা এহম একং কাম ফুরি হাম মা ফাহুগা এ ফাদা মিহক এহনু তো উসাদ জাকায় দেবেনি
1: শারিয়াতু গে উসুলুন জাকায় দিনুন দায়মী কো মানা কুরে ফওনি কোম বাইকাতো আদি একামু গে দালিল কি কো বাতো
0: আদমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাগে ফাসল সুনায়াতুগা আব্বে হিনুরিংগে ওয়াহাক বায়ান করাবাফাবে আদিয়েগি তুরুং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফাসল তাওগে আলীগে ইলমেরি মানি যাকা নুদেবেনে মিহুংগে ওয়াহাক তবেস বায়ান করাবাফা মেয়াগণ গতেগা ফাস বায়িং ইলমেরি বায়ান করাবা এব্বাই গতুগা মি ইলমেরি ফাহাগা করাবানি মুসসান্দে নুতা আমি ফুদিগেন উলে মিহুন্না zakatun nudevene kama ei ke rasulullah sallallahu alaihi wasallam ga hadis was pole ganani muaz gefan yamana fonu mu mi ekale gefan hadis korobani ebami hun gatun naga sadaqatu ga zakatu ga waka mi ebami gatun naga mi sadaqain naga hama mi ebami musannin gatun naga faqiruna raddu koddeshe mitagin mari faha korobani ebami hun mitagbi ke rasulullah sallallahu alaihi wasallam mana korobani ei muslimun kamuga afwan মুসন্দিন কামুগ এহেমা এমি হুনা কানে কানে পাহার রাদ্দে নুকুরেবেন এহেমা মি মুসন্দিন কা মি জাকাত কুনে নুদেবেনে আদি হাম এহেমে ইলমারিন ফাহাগ কুরাবা মি আনেক কামাকি সিহি গতুং আদি মি জিসমানি গতুন নাফসানি গতুং আমদনি হোদুং কাবিলিয়াত কং হুরি মি হাকা জাকাত নুদেবেনে কাং এই কিত রাসুলা গে দিকু হাদিস বসল গে ব্যাগ মে আননি মুসঞ্জকং আদি মাসেকে কো গে আমদনি হোদুম কুলাদান কাং হুরি কাগ এ ওয়ারগদ কাং হুরি মি হাকা জাকাত নুদেবেনে কাম এগে হিসাই নোনান কাম কি রাসুল হাদিস করব আফাবে দেন মি নুদেবেনে মিহুং গে তেরেগা মুআল্লাফাত কুলুব গে ব্যাগা মি নুহিমেনে গায়রু মুসলিম এবা হিমেনে নুদেবেনে মিহুং গতুগা এনু গায়রু মুসলিম মুআল্লাফাত কুলুব গে ব্যাগা হিমেনে গায়রু মুসলিম ফিয়া এনি হিং গায়রু মুসলিম না নুদেবেনে কাম ইলমরিং ফাহাগা করব দেন আদি হাম হেমে ফাকির কসমত মিসকিন কস ইফাদা মিহাকান মালিক তুং এহি তেরি কাম ফোর কো দে মিহ কুহুরি মিহ কাম গা নাম ইফাদ মিহ কব বেস নুদেবে কাম কিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফসুল তাও গালিগ ইলমুন ফাহা কুরবা এই ওয়াবদা বিমান তাউল মি নাফাকা ওয়াজিব কুরবা ফাওয়া মি মিহুং গা বাতিবি মিহুং গা মাচ্চা এমা আমি ইসলাম দিন গো হুকুম তামিদানি ইং হুকুম আনি হুকুম গুলি দাম হি গিন দাতি বে খরদ কুরুন লাজিম মা বেং এবতি বি লাভ বাফ আমি ইস্তাকুন হেম ইফাদা ফারাতাক যাকাত কুন নু দেবেন ইফাদা ফারাতেন হুরি মিহ কব যাকাত কুন নু দেবেন কম গো ইলমিন বায়ান কুরব দেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে আলু বাইতুন গে তেরে গে হিমেনে ফারাতাক যাকাত নু দেবেন কম মি ইলমিন বায়ান কুরব এই ফহরাকু হাসান রাদিয়াল্লাহু আনহু কুডাইরুগ তুপুল ইরুগ সদাকাত লিবি ফরে তাকেতি গে তেরেইন খাদুরে ফারিক কুলবি কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমা গুলিগিন হাদিস করবানি তিমাম বেকালুনা তিমাম মেননা সাদাকা হালাল নুকং কালে ফানা ইংগিলা বাহি মানে কি হুদতে নুনে এমা ইলমেন বায়ান করবানি দাউলত কে ফারাতুন খরদ কুরা কাম গওয়ানা মা আলু বাইতুননা যাকাতাকু নুদেবেনা কাম গ এন নামেস খরদ নুকুরা কাম গওয়ানা মা এফাদ হালতে গহুরি আলু বাইতাকা দেবিদান কাম গ ইলমেন বায়ান করবা হে মাগন গ তিগ মি মি মুদর যাকাতু নুদেবেনা মি হুননাকি মাগন গ তিগ ফাস বাই মি মেনেনি
2: শেখ মুসা মুইজ ফাহ করে তনে আউন্ড কোডা কোডা চে আডু কল্লান এই মি গে ইতরু কল্লাম বেনু মানি দেন মি আউন্ড মেননা মি গে নাফার লাগতাকি বাই মি হন বিসিবা মি অন্য আম বিষ্ণুন থাকা আগুন মেঙ্গে শরিয়াত গামা যে ফোন ওসো থাকা তাফাত থাকে অন্যান দেমে গে দাড়ুই হ্যাঁ মি মি আগুন মেঙ্গে ওরা গিনা ফাহারা গিনে মি হন মি আগে থাকি মুসাদিন বুনিমা হি মানে ব্যাফারি করা মি হুমে খঞ্জে এরনু ব্যাফারি মানে কি মি হ্যাঁ বাজিফায় মাসেকাতে কোগ্গে বেস বাবাতে আমদানি এখন এনাগে জরুরি বেণু থাকা এচ্ছে ফুদিগেন এহেন উড়বে কুমে মিহেকেস ফুদুন্তেরি মিহাক ফুদুন্তেরি মিহ দেন দেমেগা দাড়ুই খিদমা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলু বাইতুন নবস নুদেবেনে কুমুতে বানি হাশিম বানি আব্দুল মুত্তালিব আদি এহেন গো সেকরে ফানুগে মিসালাকা দামিদারিয়া গতগা উন্নামি হেকা মিকা এঙ্গে এ দলিলা কি

0: রিশওয়াত কি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াত কি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াত কি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সাতেক আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলু গতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতি বিগেমমে ফাফরি গতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্নাং নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতাক কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগতু মক্কম ওয়াতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকান এবরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এলিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমাতুন দুরু করেবুমে বড় তিফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে
1: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আড্ডি হনুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
2: দিবেহ রাজ্যকে আডু

আসসালামু আলাইকুম ফিল্ম টাকা সিরিজ টাকা আদি মনিফুহি ফিল্মকে দায়রা শাগুয়ের ওয়াডা গান্নাওয়া এ মেহাবে ফুরুনা ওয়ারাং উফাবের বাগত কলকাং এদে মিহাপ্তাগা ফিল্মি দুনি প্রোগ্রাম আয়কু মি বাদল কলি আলগন আয়েশাত ফিনা ফিরাগ ফিনা আলগন মাসেকে কুরানাম ফিল্মি দুনিয়ে কথে বে ফুলম বেনুয়া কাহাল ফিল্মি দায়রাগে গিনা মাওলুমাতকে তাফাত জোনরাতকে তাফাতু তারিংগে ফিল্ম টাকা সিরিজ টাকে মাওলুমাত তেবে ফুরুনা হামে গেনস্তিনম মি হফতাকে প্রোগ্রাম ফাশানি খালায়ানুলা ফিল্মগে ওয়ারং হিগ্যামু রীতি লবাইকম গিনা বাইকে হিতকন জাগা হোদা ফাওয়া মি রীতি লবাগে হারকা তেরওয়ানি ফিল্মি দায়রাগে মশহুর তারিংকমাবা শিরানি আদি ইউপে মিলাওয়া কিয়া ফাওয়ানি ফাতমত সুনা

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। মি দিবিহরা জেগাড়ুগে খাবারগড় প্রোগ্রাম, খাবারগড় প্রোগ্রাম গালগুমে মি গেনেস্তেনি মিয়াদুগে কি গাড়ি থাকা রাজ্য বের দুনিয়াম ফাহা করলে খাবার থাকি তেরেং ফাহা করলে মুহিম খাবার থাকা এগে তাফসিল মিরেগে খাবারগড় প্রোগ্রাম ঘেমিনে মুহিম খাবার থাকি তেরেগা মালি সরহদ্দুগে পাকি মাসালে দায়মি হালিং হোদা দিরমগে গুতুন তারাকি কুরা পাকি বিল্ডিং তাওকে আমলি মাসেকে বরং আবহ ফেশিগেন দানে কম রাইসুল জুমহুরিয়া বিদালি খবর কুরিয়ঙ্গে দলুহার তেরে রাজ্য জামানি স্মার্ট আইডি কার্ড তারফ কো এ কার্ড মেদুর কো মালি মুআমালা তাকা এহেনি হে খিদমত তা হোদের ইন্তজাম হামিদ সওয়ানে কম রাইসুল জুমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ বিদালি খবর আদি দিবি রাজ্য তুরকি বিলাতা দেমেদু বাকি বাবতক ডিউটি মাফ কুরম সোয় কো ফাওয়া বিফারিকে এবসুমা আমল কুরম ফেশি খবর আদি মিহার রাজ্য কুরমুদা বিসারাগা ব্যাগদুম গি সববুং উদয়রুম গি সববুং একি সরহত্তক গেল্লুন তকে লিফাওয়াকম গি রিপোর্ট লিবমুদাকম ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি NDMA হাম কুরি খবর গিতুরুং ইস্তেমার কুফাওয়া ফালস্তিন গে হুলঙ্গু আসেরি গে আবশ্যক কম গাওয়া তালং আরা ইহুদি সিফ্যাং হিংগি লা ইনসানি জারিমা তকেগা একক জখম কোলা ইতুর তিমিহুং হাইয়ার কুরি খবর ফাহকুলে আদিবেস ইতুর খবর তা কুড়েল কুড়ে গেতরে গেনেস্তেন মিরেগে খবরগড় প্রোগ্রাম আয়কে তিবে ফুনামি বাদ্দ কলি আলগুন আয়শাত রিজমি দেন খবর তোগে তাফসিলে আঙ্কুরিয়া দান মালি সরহদ্দুগে পাকিম মসলে দায়মি হাল্লিং হোদা তিনমগে গুতুং তরগ্গে কুরা পাকিম বিল্ডিং তোগে আমলি মাসেকে বরং আবহ ফেশিগেন দানে কম রাইসুল জুমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ বিদারবেজে মি খবরগে তাফসিল গিনস্তেনি আহমদ ইজলান
1: মালে সরহদুগে পাকিনগে মাসালা হাল্লু কুরমে গুতুং হুলমালিয়া বিলমালি হিমিনে গুতং মালে সরহদুগে হ্যাপ পাকিন বিল্ডিং তরগে কুরম সরকারুন্দনি তৈয়ারবমু এই ইমারত কায়কু হতর ফুরুড়লি উড়ন্দক দিহাস হস্তেকে উরগিন জাগ আদি দে ফুরুড়লি উড়ন্দক এংহাস জাগ লিবেনে নেশন চেট পডকাস্ট কা আবাহকদ কামু রাইসুল জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ বিদালভি মালে সরহদুকে তোজেহুমা ট্রাফিক মাসল তক দায়মি হল্লিং হোতা দেবুমা সরকার মুহিম মাসেক তকে কুরব মুন্দাকমা এগতুং গ্রেটা মালে সরহদুক তরগে কুরুমা নিম্মাফা পাকিন ইমারত কা বেনুবা বিম মিহার হামজেহফা বাকমশা এ মাসরতোগে আমালি মাসেকে ওয়ারং আবাহ ফেশিগান দানিকমং এমনিক ফান বিদালভি
2: নি মাগুতোগা পাকুরা গোতাবে গোতুন অনু কোরিন ফাহা কোরি কাঙ্কমস এ আমলি গোতুন তামফিস কুরানি মি ওফি হগে দাশো এতো মি পাকুরা গো ফিজিক্যালি পাকুরুম মগেন বদল তাকা মি হরিয়া কামাকা মি দেঙ্গস পাকিং বিল্ডিং এড়ুম বেস মি আরো আউন মি বানি ট্রান্সপোর্ট মিনিস্ট্রি মালেগে মি বাই বিনতাং আম জসাদিফ এ মি তন্তনুগা এ সরকারুম মি ইমারত তাঙ্গালং ওয়ারং ফশান এম এ মালেগ দেইমারাতেন আলান এ মিতন্তম বেস বলহাট্টানি মি ওফিহু
1: রাইসুল জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজকে ওয়াহক ফুলকা মালেগ মগুত তোজেফবা মাসলিয়া ট্রাফিক মাসলে হাল্লেগে নমগে গতুং উফেদি গ্রেটা মালে ট্রান্সপোর্ট এন্ড মোবিলিটি ওফিহুগ মাসকে তকা গুলে গতুং ইদিকল ফরাত কোন্দাক্কা ওয়াহক তকা বেস আদেলফালেবি এগতো রাইস বিদালভি ইদিকল ফরাত কোন দাক্কনি এফএস আসাসেন নে ওয়াহক তকে কমশা এ অফিস উফেদেবি আ মুয়াজফু নাগাগেন দাউলতুগে হারত বড়ক্রুমগে মকসদুকা নুকমা এগতং এ অফিহুকা মাসকে কুরানি মিহারুস একি মুয়াসসাতুকা এ দায়রাই মাসকে কুরমুন্দা তাজরিবাকার মুয়াজফুং কমশা ইতুর নাগঞ্জেহেনি ওয়ার মাদু মুয়াজফুং কমং এমনিক ফান ফাহক কুরবে মেগিতির মে অফিহ কানুনি ফুরিহম বারবরি কান্দিনমকে মাসকে মিহার কুরিয়ে দাকমা বিদালভি এ অফিহুকে দাউরা গুলেগতন রাইস বিদালভি গ্রেটা মালে সরহাদুকে ট্রাফিক মাসলতা তামফিস কো পলহেটমকে ফুরিহম ইখতিয়ার পার এ অফিহং উন্নানেকমা আদি মগুতোকে রাকাতিরিকমা ট্রাফিক ম্যানেজ করমকা কুরঞ্জে হুরিহাকমে নিমমগে পারুস এ অফিহ লিবিগেন দানিকমা বিদালভি পাকিন মাসলা হালকুরমা কুরা মাসকেতক দশং হোলমালেগা এংহাস এসতেকে ব্রগিন উলন্দ পাক কুরবে পাকিন বিল্ডিং গে বিঙ্গা মেহরগে মাচ মহকুতরে গবনি আলাফা মেমারাদকে বেসমেন্ট হিমেনে হিন তেরা ফাঙ্গি ফলাগে ইমারাতে হুলমালে ফেসকে গা তরগে কুরা মে পাকিন বিল্ডিং গা দেফুরলো আদি হাতর ফুরলি উলন্দ পাক কুরবে নে জাগ হিমেনে এগতং হাতর